কাজে হিসাবে নিকাশ, চোখ বুঝে পথ চলা আমি পেছুতে কথা বলা, মাঝে মাঝে কবিতায় খোঁজানি লাকাশ, জমা আছে সারাদিন মাঝে মারা রাত দিন, সভা সমিতির কাজে হিসাবে নিকাশ, চোখ বুঝে পথ চলা আমি পেছুতে কথা বলা, মাঝে মাঝে